0: क्लास तुम कफा भी
1: हम लाफुंडे लूँ डे पारापोरम ने सिसने अफिया नुदन फार्चावा आजुला सेने मातिवियन सीरा बे सेंगा मन फाई ताकोस नाफ्चारा कारण अनुसार दे इतने बम मातिवियन तान सीरा बे मन रूस सिद्धिवे चमारा का फन वही तयार ले फंक्शन ताना ना यो मिलियों ने फाफुट्राफ्शा सनानियन ना वही तबे मिसी आस्तेरी ना या इतने ताना सीरा पेरु देफान अच्छा ना आस्को तो फोलू अंजने देवे अनफान रेशन सारा या भी यो निवन फाटीवन असनी या फा देवा मिला मंजाया ताना ना सारा या मिला तुपना देखचन सारा या भे यो निवन से फाटीवन सान जिंदा tokony andray tanana mihitsy ny tsara iavy a anivon' izay fahadiovana sy ny fanajana ny fepetra rehetra
2: madio satria tratran'le misy tsy manao kasibosy zany de lasa madio ny tanàna mafinaritra misy voasazy ireo olona zay madio ny tanàna amin'izao lalana aloha betsaka ny simba zany hoe misy an'le ezaka zany eo amin'le fanampenana azy zany zany hoe tsy tena vita anina fa tipitopy mborina tapitapenina zany
3: ohatra mbola tsy de tena hitako misongadina tsara aloka ohatrany eny aminay ary zao tsisy fanaripako tokony amboarina ny lalana de asiana fanaripako satria ty lalana ity zao a mandaki ty ny androany de io ihany mbola eo fa mbola tsisy fiovana mihitsy zay ihany zao matsy ny tenitako satria ty mifampiasa mpandavananda
4: ny fahadiovan'ny tanàna aloha zao dia mba efa misy an'ireny mpamafa ireny ny faritra mbomena zay aloha ny hitanay amin'ity a ary ny fahadiovana manaraka hitako koa nefa aloha ny amin'izao dia fese ny vese piblika tena tsisy atao amin'ny quatre chemin nefa zay tsy tompo tanàna daholo ny atoa misy ny mpiavy misy ny lavitra makany avesen'olona tsy avelany mihitsiny zay satria misy lakile daholo ny vesen'olona rehetra ka zay ny tena mba angatahanay sertaninay anay zao avenesatsy io no varotra ety ny mahita toerana nefa raha andeha ivoaka mana anetaneta be anatsahakely ny mba lasa voaka fa tsy mahita n'izany ipipizana zany na ivalanana rano ary tsy mahita n'izany anay fa tena mijaly mihitsiny zay aloha hitanay tena mampijaly anay eto amin'ity toerana ity
5: efa manomboka madio izy zao e efa manomboka madio izy zao satria teo aloha izy aloha tena maloto de maloto amin'izao efa tonga tolotolo ny mpiasa mandeha tsara ny kommune de mizotra ny asa rehetrarehetra ny olona koa mila tanàna madio fa rehefa tsy madio ny tanàna de manjary maloto koa ny olona manjary maloto izy rehefa maloto ary rehefa madio izy de mitandrina sy ara-dalàna
6: ny ben'ny tanàna aloha zao de efa miezaka manadio n'la tanàna de hita hoe misy fiovany a na ny zavatra ahita maso azy de hoe misy fiovany tokoa satria raha oharina amin'ny avaratsiany izy zao de hita hoe tena efa milamindany tataolo mitohana be ny tomobila am'la lalana rafy nefa zao efa tena hita hoe azo any elanelana ny mpandeaza de otrny efa milamindamina ny fanatsarana tokony atao akoatra ny zavatra efa vita aloha de ny eny ny tanàna zany tokony hoe tokony mba isy ampandrosona kokoa mihoatra zao zaatra efa hita hoe zaatra efa vita zao de tokombola tokombola androsony izao zany tsika na ny tena marina satria hoe atsirabe tanàna madio
0: saotra tomboko lahy saotra tomboko vavy.